0: Department said delegations from both countries will meet in order to form a comprehensive peace and security agreement that substantively addresses the core concerns of both countries. And that is the end of this news bulletin.
1: Ea Akahmani Guwahatir Mohabaho Mukutamala
2: ভারতীয় সুকুমার কলার বিষয়ে ভূপেন হাজরিকাই কৈছিল, এটা বিশেষ মন করবলগিয়া কথা হৈছে সময়ের গতি আর তার লগত কলার খোঁজ মিলোৱা। সময়ের লগেলগে ভারতের সুকুমার কলাত ভারতের বাহিরের প্রভাব পড়া দেখা গৈছে। কি সংগীতত কি চিত্রকলাত প্রায় সকলতে পাশ্চাত্য নিয়ম প্রণালী ব্যবহার হবলে ধরেছে। সংগীতত স্পেনিশ ইংরাজ প্রভাব, চিত্রকলাত কিউবিজিম আদি নানা ধরনের বস্তু সুমাইছে। কিছুমানে এনে সংমিশ্রণত বুৎপত্তিও দেখুৱাইছে। ভারতীয় শিল্পীয়ে কিউবিজিমৰ পৰা আৰম্ভ কৰি জাভানিজ ছায়া ক্রীড়া, মেক্সিকোর প্রভাব, পেরু বা তিব্বতর কলার বা আৰু আন কিবার মিশ্রণ কৰিবৰ সময়ত এটা কথা মনত রাখিব লাগিব যে শেষত গোটেই বস্তুটোৱেই যেন ভারতীয় সাঁচ লয়। ভারতের সুকুমার কলা সময়ের ধুমুহাই উড়াব পরা বিধর দুর্বল নহয়। কি সংগীত, কি নৃত্য, কি চিত্র, সকলোতে এটি ডাঙর শক্তি আছে যাক আমি বাদ দিব নোৱাৰো। রবীন্দ্রনাথে কৈছিল, অতীতক একেবারে এৰি ভবিষ্যৎ হব নোৱাৰে। অতীতৰ ভারতীয় সুকুমার কলাই কি হওয়া উচিত তার আদর্শ দাঙি ধরে, কিন্তু এই কথার পৰা আমি বুজা ভুল হব যে কি হৈছে তালৈ চকুকে নিদিয়ে। ভারতীয় কলাকার সকলে সৌন্দর্যর চিরন্তন সত্যবোৰৰ গবেষণা করে আহিছে, গতিকে তেওঁলোকৰ পক্ষে তেওঁলোকৰ সময়ৰ অসুন্দৰ সত্যবোৰ বাছি উলিয়াই পেলাব পাৰিছে। এই শক্তি এক মহান শক্তি। কলাশিল্পীৰ কর্তব্য হল কলাৰ মহান শক্তিৰে সমাজৰ অসুন্দৰতালৈ আঙুলিওৱা আৰু তাৰ দ্বাৰা জনসাধাৰণৰ মনক জগাই তোলা। সুকুমাৰ কলাৰ প্ৰভাৱ কোনেও কেতিয়াও অৱজ্ঞা কৰিব নোৱাৰে। কোনোৱে এখন চিত্ৰ সম্পূৰ্ণৰূপে নাপাব পাৰে, কিন্তু খিৰিকীয়েদি আকাশৰ ৰং বা ধুমুহাৰ আগজাননী দিয়া কোলা মেঘবোৰ দেখি বেয়া পায়, খিৰিকী জপাই পেলাব পাৰে, এনে মানুহ নাই। চিরন্তন সৌন্দর্যর বস্তুবর বাদ নিদিও কলাকারে বর্তমান সমাজ দেশের পরিস্থিতির বাবে উপকারী বিষয়বোৰলৈ বেশিকৈ চকু দিয়া উচিত। পৃথিবীর বেলেগ বেলেগ রাজনীতিজ্ঞ সকলে অতীজরে পৰা সুকুমার কলাক উচ্চ স্থান দি আহিছে। গ্রীসত প্লেটোয়ে তেওঁর দার্শনিক রজা, ভারতত কৌটিল্যয় অর্থশাস্ত্রত শাসনকর্তাজনক সুকুমার কলার বুৎপত্তি থকা বলে দেখুয়াইছে আর হব লাগে বলে জোরে কৈছে। বার্নার্ড ছয় কৈছে, কলানুরাগবিহীন বিশ্রাম ভয়ঙ্কর। সুকুমার কলাই পৃথিবীর বেলেগ বেলেগ ঠাইত হওয়া বিদ্রোহ আর স্বাধীনতার যুঁজত অসীম পরিমাণে সহায় করে আহিছে। ফরাসি বিদ্রোহত, আমেরিকার স্বাধীনতা যুদ্ধত আর রাশিয়ার জনতার বিদ্রোহত কলাইহে আগতে নতুন রূপ ধরি জনসাধারণের মনের উপর প্রভাব বিস্তার করে আহিছে। আধুনিক যুগের ভারতীয় শিল্পীসকলের মনত বহুতো মুখ্য উদ্দেশ্যর মাজতে তেওঁলোকৰ কলার মাজেদিয়ে এই রাষ্ট্রক জাগ্রত করা উদ্দেশ্যটিকো সুমুয়াই লব লাগিব। শিল্পীসকলের সাধারণ মানবতাতকৈ অতিরিক্ত শক্তি থাকাটো সঁচা। সুন্দর সাধক শিবর বাহন উন্মত্ত সার, এই উন্মত্ত সার সেই অতিরিক্ত শক্তির প্রতিমূর্তি বলে কোনো পণ্ডিতে কৈ আহিছে। পৃথিবী কঁপাই তোলা তাণ্ডব সুন্দৰ শিল্পীরই সৃষ্টি। শিল্পীসমূহে কলার মাজেদি এক বৃহৎ শক্তি গড়ি তুলিব পাৰে। দেশের যিকোনো সন্ধিক্ষণত ভারতীয় সুকুমার কলাত রাপ থকা প্রত্যেক যুবক যুবতীয়ে এনেবোৰ কথা ভাবি কর্তব্য তাগ নাবাঢ়িলে আর কোনেই বা ভাবিব, কোনেই বা করিব।
1: মুকুতামালা শুনিলে। আজিৰ মুকুতামালাৰ কথাংশ ভূপেন হাজৰিকাৰ লিখনিৰ পৰা।

0: রবীন্দ্রনাথ ঠাকুরে কৈছিল, নিরক্ষরতা মানে জ্ঞানবিহীনতা নহয়। প্রিয় শ্রোতা, আজি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপজা দিন। তেখেতর অতুলনীয় কর্মরাজি, আদর্শ, জীবনের বিভিন্ন দিকের লগতে তেখেতর অসম ভ্রমণের বিষয়ে উল্লেখ করে আজি আমার সৈতে এয়া কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক তথা বাংলা সাহিত্য সভার রাজ্যিক সাধারণ সম্পাদক ডক্টর প্রশান্ত চক্রবর্তী।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনক আমি রবীন্দ্র জয়ন্তী বলে পালন করে আসছো। আমি জানো তেখেত কেবল বঙ্গ নহয়, কেবল ভারতবর্ষর নহয়, সমগ্র বিশ্বরে মানব জাতির, মানব সভ্যতার এজনী অগ্রণী পুরুষ। কবিগুরুর জীবনের মহান বাণী, আদর্শ সৃষ্টিরাজির মাজেরে মানব জাতির কল্যাণের পথ অন্বেষণ করেছে। আমি জানো যে কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে এটি সম্পর্ক আছিল অত্যন্ত নিবিড় আর পরিয়াল সূত্রে, বিবাহর সূত্রে ঠাকুর পরিয়ালের সম্পর্ক আছিল। কবিগুরুয়ে তিনবার অসম ভ্রমণলৈ আহিছিল। অবিভক্ত অসমৰ রাজধানী শিলংত আছিল আর গুহাটীত আছিল। আমি জানো যে 1919 চনত, 1923 চনত আর 1927 চনত তেখেত অসম ভ্রমণলৈ আহিছিল। আর তেখেতক অসম ভ্রমণলৈ আমন্ত্রণ জনাইছিল অসমৰ স্বনামধন্য ইতিহাসবিদ, কটন কলেজৰ তেতিয়ার বিখ্যাত পণ্ডিত ডক্টর সূর্য কুমার ভূঁয়ায়। সূর্য কুমার ভূঁয়ার আমন্ত্রণ ক্রমে তেখেতে আমিনগাঁও স্টেশনত নামিছিল। তাতে ব্রহ্মপুত্র পার হয়ে পাণ্ডু ঘাটেরে আহি তেখেতে পানবজারত প্রথম রাতে কটাইছিল জাহাজের কেবিনত। আর তারপর তেখেতে পুনে পুনে শিলংলৈ গৈছিল। সেয়া আছিল 1919 চনের কথা। শিলংর পর উভতি আহতে তেখেতে কটন কলেজের বর্তমান যেটা নলিনী বালা দেবী হোস্টেলর সুপারর ঘর আছিল সেটা ভাঙি পেলা হল। সেই ঘরখনতে তেখেতে রাত্রি যাপন করেছিল। আর এই ঘরখন আসলে জে বড়ুয়ার হাউলি বলে খ্যাত। আমি জানো দীঘলী পুখুরীপুর পূব পারত আসলে সেই হাউলি। জ্ঞানদাসীরাম বড়ুয়া কবিগুরু রবীন্দ্রনাথের পরিয়ালের তেখেতর বিয়া হয়েছিল। কবিগুরু সম্পর্কিত নাতিনী একর তেখেতর বিয়া হয়েছিল। আর সেইটো পরিয়ালরে উত্তরাধিকার বহন করে আছে অভিনেত্রী শর্মিলা ঠাকুরে। আমি জানো যে তিনদিন রবীন্দ্রনাথ গুহাটী শহরত আসলে আর কটনিয়ান সকলে, বিশেষকে কটনের তেতিয়ার ছাত্র আর কটনের অধ্যাপক সকলে তেখেতক সংবর্ধনা দিছিল। কিন্তু ঠিক তার আগতে তেখেতে জানিয়াল ওয়ালাবাগর হত্যাকাণ্ডর কারণে নিজের ইংরেজ প্রদত্ত নাইটহুড উপাধি তেখেতে ত্যাগ করেছিল। সেইকারণে তেখেতে সরকারি কলেজ হিসাবে কটন কলেজের চৌহদর ভিতর কোনো অনুষ্ঠান করা নাছিল। তেখেতক সংবর্ধনা দিয়া হয়েছিল বর্তমান নবীন বরদলৈ হল, হ্যান্ডিক গার্লস কলেজের লগতে যেহেতু কার্জন হল লাইব্রেরি আছিল, কার্জন হল লাইব্রেরি টু, দ্বিতীয় কার্জন হল লাইব্রেরি তাতে। আর রবীন্দ্রনাথে তাতে নিজে স্বকণ্ঠ সংগীত পরিবেশন করেছিল। আর প্রতিদিনেই অসমীয়া সমাজের সমগ্র সমকালীন বিখ্যাত মানুষ সকলে, ব্যক্তি সকলে দর্শন করবলে গিয়েছিল। হেমকোষর পাঠ লুটিয়াই চাইছিল স্বয়ং রবীন্দ্রনাথে। আর তেখেতে কৈছিল যে অসমীয়া গদ্য বাংলা গদ্যতকে বহুত পুরনি। এই কথাবিলাক তেখেতে লিখিত আকারে হেমচন্দ্র গোস্বামীলৈ লিখি পঠিয়াইছিল। এইখিনি সংযোগের অতিরিক্ত আমি আরো একটি সংযোগের কথা জানো যে সাহিত্যরথী রসরাজ লক্ষ্মীনাথ বেজবরুয়ার রবীন্দ্রনাথের ভতিজী প্রজ্ঞা সুন্দরী বিয়া হয়েছিল। সেই বিবাহিক সূত্রে লক্ষ্মীনাথের রবীন্দ্রনাথের সম্পর্ক হয়েছিল। লক্ষ্মীনাথের রবীন্দ্রনাথের যে সম্পর্ক সেটি লক্ষ্মীনাথ বেজবরুয়ার প্রয়াণের পিছত রবীন্দ্রনাথে গীত উল্লেখ করেছিল যে লক্ষ্মীনাথের প্রয়াণে একটা ডাঙর ক্ষতি করে গেল ভারতীয় সাহিত্য। আমি জানো রবীন্দ্রনাথ ঠাকুর কেবল নাট্যকার, কেবল গীতিকার, কেবল কবি, কেবল সাহিত্যিক নাছিল। তেখেতে ব্যাংক প্রতিষ্ঠা করেছিল, সমবায় আন্দোলন প্রতিষ্ঠা করেছিল, তেখেতে শান্তি নিকেতনত ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, আদি যাক আমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বলে জানো। তেখেতে ডাঙর

0: অকাল মৃত্যুবরণ করা প্রবীণা শইকীয়া আছিল এগৰাকী প্রতিভাময়ী লেখিকা, কিন্তু প্রচার বিমুখ। প্রবীণা শইকীয়ার বহু কবিতা আর গল্প আজিও অপ্রকাশিত হয়ে থাকিল, যদিও অবিনাশী স্বপ্ন আর চিত্র তুরঙ্গত সন্নিবিষ্ট লেখিকার গল্প আর কবিতাখিনি অসমীয়া আধুনিক সাহিত্যলৈ এক আপুরুগিয়া অবদান। এই সকল লেখিকার উপরিও অশ্রু বরুয়া, নিহারিকা বরুয়া আদি করে ভালেমান লেখিকার কবিতা রামধেনুত প্রকাশ হয়েছিল।
1: আবাহন যুগৰ পৰা নারীর ছদ্মনামত ভালেমান গল্প কবিতা প্রকাশ হওয়ার বাবে এই লেখনির সবিশেষ জানিবর উপায় নাই। রামধেনু যুগত পূর্ববর্তী লেখিকা নলিনীবালা দেবী, ধর্মেশ্বরী বৰুৱানী আদিরও কবিতা আদৃত হয়ে আহিছিল। রামধেনু আলোচনী যুগটো বিখ্যাত আছিল বিশেষকৈ গল্পর বাবে।

0: রামধেনুর একু একুটা সংখ্যাত আনকি একাধিক গল্পও প্রকাশ হওয়া দেখা যায়। নিরুপমা বরগোহাঁয়ে নিজের নামত আর নীলিমা দেবী ছদ্মনামত লিখা ভালেমান গল্প পুরস্কৃতও হয়েছিল।
1: নিরুপমা বরগোহাঁয়ের পিছতেই এই যুগের সর্বাধিক গল্প লিখা লেখিকা হল স্নেহদেবী। পলমক লিখবলে আরম্ভ করেও তখেতে সাহিত্য অকাদেমি পুরস্কার পাবলৈ যোগ্যতা অর্জন করেছিল, অবশ্যে মরণোত্তরভাবেহে। তখেতর প্রেরণার সমাধি পরিপূরক, অনুসন্ধান, অন্তরালত আদি উচ্চমানের গল্প। বিশিষ্ট সমালোচক ত্রৈলোক্যনাথ গোস্বামীয়ে তখেতর আধুনিক গল্প সাহিত্য নামের পুথিখনত মাত্র তিনিগৰাকী মহিলা গল্পকারর লেখ লৈছে, সুপ্রভা গোস্বামী, নিরুপমা বরগোহাঁই আর স্নেহদেবী। স্নেহদেবী সম্পর্কে তেখেতে কৈছে,
2: ঠায়ে ঠায়ে ভাব প্রবণতার প্রকাশ আর আতিশয্যর প্রতি মোহর নিদর্শন থাকিলেও জীবনের কিছু সরু সরু ঘটনায় ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে তেওঁর দৃষ্টিভঙ্গী সলনি করার দৃষ্টান্ত স্নেহদেবীর গল্পত আছে। সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গীরে নারী চরিত্র বিশ্লেষণের চেষ্টা তেওঁর এটা বিশেষত্ব।
0: লেখিকার প্রেরণার সমাধির এয়া এটি উদ্ধৃতি।
3: কিন্তু সাগর সদৃশ গম্ভীর সুমিত্রা আজি এটা সাধারণ খবর পায়ে হয়ে পড়ছে চঞ্চল অর্ধৈর্য। সুমিত্রায় নিজেই ভাবে, ইমান অস্থির হয়েছো কিয় ময়, ই জানো উচিত। নিজের অন্তরের পরাই ইয়ার উত্তর আহে, উচিত অনুচিত প্রশ্নই নুঠে। তুমি যে মানো চিরন্তন অনুভূতি সম্পন্ন মানো, তাক অস্বীকার করিবা কেনেকৈ?
0: রামধেনুর পাতত গল্প কবিতা লিখা অন্যান্য লেখিকা সকল হল লাবণ্য দেবী, জেউতি দত্ত, মেরিনা বেগম, মার্জিনা বেগম, নিরুপমা বড়ুয়া, প্রীতি ভট্টাচার্য, নীলিমা শর্মা, রুণু বড়ুয়া, আলিমুন্নিসা পিয়ার, সত্যরেখা বড়ুয়া, রেণু দেবী আর দীপালী দাস।
1: সুরভি আর আবাহন আদিত গল্প লিখা কমলা দাসেও রামধেনুর পাতত গল্প লিখিছিল। লেখিকা রূপান্তর নামের গল্পটো রামধেনুর পুরস্কৃত গল্প। আরতি বৈরাগী, নীলিমা বরকাকতি, ছদ্মনামে অমিতা বড়ুয়া আর স্বনামে প্রীতি ভট্টাচার্য আদি লেখিকায় অনুবাদ গল্পকে ধরে কিছু সংখ্যক গল্প রামধেনুর পাতত লিখি থ গৈছে। রামধেনুর গল্প লেখিকার আন এটি লেখত লবলগিয়া নাম কমলিনী বরবরুয়া।
0: রামধেনুত লক্ষ্মীর বুলনি নামের মহিলার একটা বিশেষ শিতান আছিল। এই শিতানতো ভালেমান লেখিকায় নিজের চিন্তা লেখনির দ্বারা ব্যক্ত করার সুযোগ পাইছিল। অবশ্যে গুরুত্বপূর্ণ প্রবন্ধ লেখিকার সংখ্যা আছিল তাকর। লেখত লবলগিয়া রচনাসমূহ হল অনুবরুয়ার কলা সংস্কৃতির ক্ষেত্রত নারীর অবদান শীর্ষক প্রবন্ধ, দীপালী বরার বান রঙ্গমঞ্চ সম্পর্কে তথ্যপূর্ণ লেখা, সুপ্রভা গোস্বামীর প্রবন্ধ কীর্তনত শিশুলীলা, চেতার বাদনের বিষয়ে শিশির কণা ধরর প্রবন্ধ, গুজরাটি কবিতার সৌন্দর্য বসন্ত বিলাস ফাগুন সম্বন্ধে প্রীতি ভট্টাচার্যর বিশ্লেষণমূলক প্রবন্ধ আর অলকা চৌধুরীর কোলা দেশত বগা সভ্যতা শীর্ষক প্রবন্ধ অন্যতম।
1: ইয়ার বাহিরেও চন্দ্রপ্রভা চৌধুরী এই শিতানত গল্প আর প্রবন্ধ লিখিছিল। লক্ষ্মীর বুলনি শিতানত কমল কুমারী বড়ুয়ায় মৈথিলীচরণ গুপ্তর যশুধরা কাব্যগ্রন্থখনের বিষয়ে একটা সুন্দর বিশ্লেষণ আগবাইছিল।
0: ইয়ার বাহিরেও বিজ্ঞান জগতের বাতরিরে একটা বিশেষ কলম রামধেনুর প্রত্যেক সংখ্যাতেই প্রকাশ হয়েছিল আর স্বনামধন্য অধ্যাপিকা সরোজ দত্তই এই শিতানত প্রতিমাহে বিজ্ঞানের বাতরি লিখিছিল। বিজ্ঞানের জয়যাত্রা নামের প্রবন্ধ লিখিছিল অনুসূয়া চৌধুরী। মহিলার তাঁতসুত, চিলাই, গৃহস্থালীর নানা কামর বিষয়ে পৃষ্ঠা আছিল রামধেনুত। এখন উচ্চমানের কলা সংস্কৃতিমূলক সাহিত্য আলোচনী হলেও এনেবিলাক সামাজিক বিষয়কো রামধেনুয়ে সামরি লৈছিল আর তাত লেখিকার বরঙনি আছিল অতুলনীয়।
1: ছপা মাধ্যমের উপরেও সমাজ জীবনের এক বলিষ্ঠ গণমাধ্যম হল অনাতার। 1948 সনের 1 জুলাই তারিখে গুৱাহাটী অনাতাৰ কেন্দ্ৰ স্থাপনে অসমৰ সামাজিক জীৱনলৈ আনিলে এক আমূল পৰিৱৰ্তন।

মধ্যযুগতে স্বভাব কবিরূপে আত্মপ্রকাশ করা মহিলায় আজি অসমীয়া সাহিত্যর জগতত দখল করিবলৈ সক্ষম হৈছে এক সন্মানীয় আসন। অলংকৃত করেছে সাহিত্য সভার সভাপতির আসন আর সভার কবি সম্মিলন আর আলোচনা চক্র আদির সভাপতির আসন। সাহিত্য অকাডেমিকে আরম্ভ করে সাহিত্যর বিভিন্ন পুরস্কার লাভ করার উপরও বিভিন্ন সন্মান আর উপাধি বিভূষিত হয়েছে অসমীয়া লেখিকা। মামণি রয়ছম গোস্বামীয়ে ভারতীয় সাহিত্যর সর্বোচ্চ সন্মান জ্ঞানপীঠ লাভ করে অসমীয়া সাহিত্যত লেখিকার স্থান আর অবদান করেছে মহিমামন।

0: হয় এন্ধারার রজা এন্ধারে লাগে মজা
1: যা রজা খা গজা পাবি মজা
0: মই যদি করি দেও নষ্ট ভাল মন ভাল কাম দেখি পাও কষ্ট সুন্দর কুয়ার আর রূপর কুঁয়ারির মিলন না হয় মোর পছন্দ দুইটাকে কাটি কুটি করে দিম লন্ডা ভন্ড
2: খবর খবর খবর দা
0: কোলা কোলা বজারত এনহার দিও অনবরত এনহার যোগান ধরে যাও তার ভাবে কিছু কমিশন পাও দে যুদ্ধ
2: খবর দা

0: তার পিছত আহিলে আটাইতকৈ বিখ্যাত এখন ছবি সেইখন আছিলে 1993 রুদালি। রুদালির গান যেতিয়া ওলাইছে সেই সময় ভারতীয় সিনেমাত তাৎপর্যপূর্ণ কেবাটাও ঘটনা ঘটিছে। প্যারালেলি সেই সময় বজারলৈ আহিছে এ আর রহমানের রোজা সিনেমার গানবিলাক, একে সময়তে আহিছে চলিকে পিছে কি আহে জাতীয় সেই ঘরানার কিছুমান দৈত্য অর্থৰ অলপ ভালগাৰিটি থকা কিছুমান গান বজারলে আহিছে, অলপ পাতলিয়া গীত বিলাক দৈত্য অর্থ বহন করে, চলিকে পিছে কি আহে বা গুটুর গুটাম এনেকুৱা কিছুমান খাতিয়া খাতিয়া এই জাতীয় কিছুমান খাতিয়া সরকাইলো এই জাতীয় গান কিছুমান আহিছিলে। তার মাজত ভূপেন দার গান কিটা বেশিকে টিনেজ লোরা ছোৱালী কিনা বলে একটা সমীক্ষা ওলাইছিল টাইমস অফ ইন্ডিয়ার,
1: খুব বিক্রি হয়েছিল,
0: খুব বিক্রি হয়েছিল, খুব বিক্রি হয়েছিল, আর গান কেটা শুনিয়েই সেই ছবিখন বিক্রি হয়ে গেছিল সেই বছর সিনেমার মার্কেটত। গতিকে এই রুদালিত আশাজি গুয়াইছে সময়ের অগ্রগতির সুরত একটা গান।

0: প্ৰতি পুৱা 8:15 পৰা 8:25 সুধা কণ্ঠৰ গীত,
1: বিবিধ ভাৰতে গুৱাহাটীত অগ্নিযোগৰ গান।
2: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে।

0: বিজ্ঞাপন দিলে যে
1: তার মানে
0: মানেটো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
1: তাত কি হয়
0: হেৰো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারী হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলেতো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
0: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: শ্রোতাসকলে অনুষ্ঠান শুনি আছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা আধুনিক গীতৰ অনুষ্ঠানত এবাৰ শুনক অমিত চৰকাৰৰ কণ্ঠত সুনীল দেৱ অমিত চৰকাৰ ৰচিত এটি গীত

0: পাহি তো তোমারে দেহাতে পদুমর পাহি যেন মানিকি ঐ মানিকি ঐ মধুরী হাহি
1: এ হাফলুরার।

বিহুমালী থাকোতে টিকি তিতা ফুল পলুৱাই নিনিবা টিকি তিতা ফুল ভৰিব লাগিব ধনেহে টিকি তিতা।

0: আশা রাখি।
1: ইফকো নেনো হারৰ যাদু কৃষক হওক সমৃদ্ধিশালী।
2: শ্রোতাসকল, অনুষ্ঠানত এইবাৰ আগবঢ়াইছো সোহনি মহিবাল বুলছবির বোল দো মিঠে বোল সোনিয়া শীর্ষক গীতটি। গীতটিত কণ্ঠদান করেছে আশা ভোসলে আর সবীর কুমারে।

আজি ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্থডে অর্থাৎ বিশ্ব পরিভ্রমী চৰাই দিবস। প্রতি বছরে বসন্তকালত আজির দিনটোত আৰু অক্টোবর মাহৰ 10 তাৰিখে এই দিবস পালন কৰা হয়। পরিভ্রমী চৰাইর আবাসস্থল সংরক্ষণ, চৰাইর রক্ষণাবেক্ষণৰ প্রতি জনগণক সজাগ কৰাৰ উদ্দেশ্যে এই দিবস পালন কৰা হয়। এইবার এই দিবসৰ বিষয় হৈছে এভরি বার্ড কাউন্টস ইয়োর অবজারভেশনস ম্যাটার, অর্থাৎ প্রতিটো চৰাই গুরুত্বপূর্ণ আৰু আপোনাৰ পর্যবেক্ষণও মূল্যবান।

শ্রোতাসকল, অনুষ্ঠানত এবাৰ শুনক আশা ভোসলের কণ্ঠত মেৰা কুছ সামান শীর্ষক গজলটি।